জীবনও কল্লাই কালো ঠাকো হলাই মাইতি মের হরল ছপরা ছোপ তিমলাই দানাই রোপনে কদ রোপনে বসেরো

রানিলে ওন্নি এসারে বারি কলাই রাজালাই সিরক কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই সিরক বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেহ বাবা মাসলাই বাটো রাম জানে গতিলা ঘরমা দিয়ে বান্তে বাবা মাঝে রে মাই গাম জানে দবিলে দৈরাম কাতি মাইলে রৈরাম মাঝে রে মাই গাম জানে নাইরা সারো সারো নেপালাই মা বাতি বল তামাচকার

দবিলুগাধুনি সাইলং এফামুনে সবাই জানলাই নমস্কার কলি লুগা বাই ওই সানু বাবা সবাই জানলাই নমস্কার হানিলাই পরো তোর মির জিমি ঘাম লাগে ঘমাইল কলি লুগা বারু দই ভাঞ্চু বাবা ঘাম লাগে ঘমাইল বাবা পানি ছয় না আমা পানি ছয় না ছয় না মালাই রমাইল ভালে বাসনি গাঁওমা ইয় নাম দুকো ঠাউমা ছয় না রে মালাই রমাইল তল না তর সীতা পোখরিমা বাগলে বাছ খাই সক্য হির না।

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসা বীর মৌরি করসা বিতরে অগল ছেউথাল আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পারে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকিরে রয় বড় কথিন

0: ছানা হয় রইলা,
1: দে দে বইনে দইলা, দে দে বইনে দইলা, ছাতি না সামাই, দে দে বইনে দইলা, দে দে বইনে দইলা, ছাতি না সামাই কসাত
2: অমৃত।

0: নিত্রনারায়ণ হিটি বাইর পরখাল পেটি মজুরাই বাস বাসু বাস মাই
1: সরাই পুকুর 90 বর্ষ মাত্র ও সরাই।